0: বিড়ালি তুমি সরর তমু কি তু কাকুর মারি ফেনারে
1: a boteca na praça, filho, é a Mari no barzinho.

আরে তুমি শরণ তমু কি তু প্রকুর আমার ফেমাস পতানা প্রেসা তু প্রকুর আমার ফেমাস পতানা প্রেসা